0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

রমাদান মাহকি এমহিগা কুরআন বাওয়া লেবি মাহে এ কুরআন বাওয়া লেবি মি সকুন্নং হুরি তেদমগে খম গাইয়াই হিদায়তাই হাক্কাই বাতিল ওয়াকি কুদ্দনি বি হিকিতকে খম গে ফাহেতে বামি হুগে তেরিং এমসরুগা হাদুরু হুরজ মিহা এমহুগে রোদ হিফা হুশকমে আদি বলিবে ওলে মিহা নুয়াত দতুরিগ মতি গাওয়া মিহা এমসরুগে রোদ দুকো লাফি নম এহেন দুয়স্থকুং এ আদদু হামকুরুং হুটে আল্লাহ তেবা মিহুন্ন লুইফসে হ গোয় ইরাদ কুরবতে আদি দতি উন্দগু গো তেবা মিহুন্নক ইরাদে নুকুরবতে মিকন্তত্ত মিগুত খণ্ডালু ওয়া ফাওনি তেবা মিহুং এমসরুগে দুয়স্থগে আদদু ফুরি হামকুরুমট্টকে আদি তেবা মিহুন্ন তেদমগু দেক্কিবিকাম মচ্চ আল্লাহ তাকবীর কিয়া উলমট্টকে আদিত্য ব্যামিহুম একলাঙ্গে শুকুর বেরিউমট্টকে।

হামাকাশ্বরং ফতুগে তেরেং আল্লাহ বাবালিবি থাকেতে বংহনাকো এতকেচ্চ কুড়া আগে দীগং উড়ে মিহুং আলিফান নুং এহিং এচ্চে এউরেং খ্যা বন্ডঙ্গলা নুড়েতে আদি কয়ামে দুহুং আল্লাহ এউরেন্নক বস বাহিয়ে নুকুরবানেতে আদি এউরেন তাহিরে বেশ নুকুরবানেতে আদি এউরেন্নং হুরি বেন দিনে আজাবে।

এই হামাকাশরং আল্লাহ হাক গতগা ফৈবাওয়া লব্বা ফাওয়া কামাটকে আদি হামাকাশরং ফতামে তো খিলাফ মিহুমানি হাক্কা দুর্গেম্বা দেখুড়ের খামে গেথরে গা কং খাশরে।

0: دي اللي هي اف ام نوديها كم ميجا هرتز.
1: ইমেজিন ড্রেগনস মি ব্যান্ড গেনাং আডুই বেরং এম মে গিনা মিহুং গে হিতা ফুরত মান্নানি লাভে কি হাম গ্যামস বিলিভ তিনে পয়েন্ট আশে বিলিয়ন স্ট্রিম হোদাফাওয়া বিলিভ কি ইনসানা গে হায়াতু গ দিমাওয়া একি একি উন্দগুতাকুং হিভর লিব গতমা কুলে লাভে এহেন কাম মি কুলিভর গে মাদানু গেয়া জিম তাকুগা আদি হিভর দে ভিডিও তোগা এম মে গিনাম বেনু কুরা এল্লা ভিসমে মিলাবাগে মিউজিক ভিডিও ফেনিগেন্দানি ডেন রেনোলসা মাশহুর অ্যাক্টর ডলফ লেনগ্রেন বক্সিং মেচেগ গাওয়া দকুরা মনজারু মি অ্যাক্টর লেনগ্রেফ মিউজিক ভিডিও কুম ফেনিগেন্দিয়া ফুরতম ফাহারবিসমে চার্টক বালার বিলিভাবানি আমেরিকাগে বিলবোর্ড হট 100 চার্টুগে হাতরওয়ন মগাম হোদাফা মি ইমেজিন ড্রেগনস কে লাভতোগে তেরে মি চার্টুগে গদ দিহেগে হিমেনুনু তিমওয়ন লাভা ಮೇ ಗೇತರೂಂ ಬಿಲ್ಬೋರ್ಡ್ ಹಾಟ್ ರಾಕ್ ಅಂಡ್ ಆಲ್ಟರ್ನೇಟಿವ್ ಸಾಂಗ್ಸ್ ಚಾರ್ಟ್ಗೆ ಎವ್ವನಾಗ ವಿಧಿವಿಧಿಗೆ ನವಾವಿಸ್ ಹಫ್ತಾವಂದೆ ಮಿಲವೊಯ್ ದೇಹ ಸತಾರ್ವನಹರುಗೆ ತೆರೆಗ ತಫಾತು ಎಕಿ ಇಷ್ತಿಹಾರ್ತೋಗ ಮಿಲ ವರ ಪೊಡಬ್ಬೇನು ಕೊಫವೆ ಏಗ ತೆರೆಗ ಸುಪಬೋಲ್ಗೆ ತೆರೆಂದೆಕ್ಕಿ ನಿಂಟೆಂಡೋ ಸ್ವಿಚ್ಗೆ ಇಷ್ತಿಹಾರ ಗಿನಾದೆದೆಗ್ಗೆ ಫಿಲ್ಮ್ ತಕ ಟಿವಿ ಶೋತೋಗೆ ಟ್ರೇಲರ್ ತಂಗಿಮಿನೇ

আল্লাহর টাকা হাজ্জাই উমরা ফরিহমায়ং আদা করাশে ফাহে একামুগা তেবামিহু ইহসার ওয়জনামা এবাহি দেকলুয়েরি বায়গ্গে সবাবুন নুয়াতা এনুং খামেগ্গে সবাবুন নামেস হাজ্জ উমা নুয়াতা উমরা উমা দিয়মগে মাগু বন্ধ ওয়জনামা হাদুয়ুগে তেরেন তানাবসে লিবুনু ইচ্ছে কাতিলুং হুটে আদি হাদুয়ু এ কাতিলুমগে মাহাল্ল ফোর জমা দান দেন তিয়াবা মিহুম বো নুবালাশে ফাহে তিয়াবা মিহুঙ্গে তেরেম বালিবেজ্জ মিহা নুয়াত বলুগা বাইয়ং হুরেজ্জ মিহা একঙ্কমগে সববুম বো বালাফি নমা ফাহে রোদৈং নুয়াত সদকাতে দিনুমুম নুয়াত খাতিলুমকুম ফিদুয়াই দিনুম হুটে ফাহে তিয়াবা মিহুন আমাঙ্কন লিবিজ্জ নমা হমরায় ফাহু হাজ্জা হামায় দাঁদেং আরাম লিবগেম ফি মিহা এবহি হাজ্জুগে দুয়স্বর্গ উমরাগ আলুখন নিমি ইহরাম খান্ডায় ফুমু ইহরামগে সবমু হরাম ওয়া খন্তত হুদ্দম ফহ মক্কাগা হুরে আলুম হাজ্জং ইহরাম বন্দে ফি মিহা হাদিয়ুগে তেরিন তানবস লিবুনু ইচ্ছে কতলুং হুটে ফাহে এফদ ইচ্ছে নুলবিজ্জ মিহা হাজ্জুগে তেরেগা তিন্দুহ আদি হাজ্জুং এমরি অমফহ হাইদ্বহ রোদহি ফুম হুটে এই ফরিহাম দিহদুহে একং মতি এমিহিগ আহুল বেরিং হনুমাত্যের বেগম বা মিসকিং হুরি রসুগে ওয়াজম বেরিং খামগা নুয়া মিহ কষে আদিত্যবা মিহুং আল্লাহ তকওয়া বিরওয়াশ আদি হামাকশ্বরম আল্লাহি উকুবা গদফদ বেগম বা রসকলাং কান্তিয়বা মিহুং দন্নাশে।